তাকে আকোনা গঙ্গা আওয়া সঙ্গ থেকে নিয়ে কাকি জ্বালামি ওকাকে তোমি কাজ সঙ্গি হে হ্যা খে কাকে আর সঙ্গি হে আঁকু কাকে জাসনে কি কাওয়া ছিগে হে কাং আর নিশি কাকে হে আঁকা থাক হে কে ছিগে হে জ্বালা ও ছি জ্বালা সঙ্গে পাশে কাং মাকা ও ছিগে কাং পাশে কাং তাক মকু গো ও ছিগে তা আচ্ছা আর ঘুমছি গা না তা চাং না চোটা নিশি কাকে কাটাকে চিংা মামা তুই কি গো ছিগে খে কাটা নেওয়া ছিগে হে কে খান হ্যাঁ খুঙ্গাকে মুমা নিরমা হং পাশে মগো নি হুমছিমা কাং ওয়াছি জ্বালা সঙ্গে পাশে আগো ঘুম আছি আর ঘুমছি গা আচ্ছা খামাচু আর উম দিকে নে কুগানা খে তা খেয়া ছিগে হে খে আছি জ্বালা সঙ্গ ও গাটা খেয়া কে সে জ্বালা সঙ্গে তা খেয়া না আটা গুগু ছিগা কি কান ছিগালা তা গা পাশে আগো ঘুম কৌশে না কাং ওয়া ছিগে হে কাং আগে কানা চম নিশি কাকে কাকে ছিগে কাং আমাকে গাছি জ্বালা সঙ্গে নিশি কাকে ছিগে হে আসং হে থক্ল ওয়া কে ইমচা পাশে ইমচা সঙ্গ হে ওকে পাশে কাং ইমচা কমা ইমচা সঙ্গে ইমচা ওলা গেছে ইমচা ইমচা তিটি মা ঘুম খামু নমচা সা নমিনা কে আচ আমচা কে মা মা ও আমচা মুসুম না নমচা সা কে কুমন ইমচা তিটি মা গা ঘুম খামু কা খামচ দিকে ফিরে কম থেকে নেখান ফিরে তাকে মনে দিকে ইমচা আর ঘুম চা রামচা সঙ্গে ইমচা ফিরে চা আর খোলা খাতে না আসে ইমচা তিটি চা খোলা খেউটা তা সাকা সিমু হে কম থেকে কালা মাই আমরা আমচা কি তারা তা আউ আমচা পুরোহামে আমা নমিনা আচ্ছা আমচা কাকে মামা হমচা মুসুম আনমচা সাকে কালা চমচমে এক্সকে উন্নত নেখা